রুদ্র বড়ুয়ার কণ্ঠগীতটি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পৰিস্থিতি।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: মৌলিক কণার বিভিন্ন কথা। আমার চৌপাশর সকলো প্রকারের পদার্থ অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকারে গঠিত। এই কণিকাবোরকে অণু পরমাণু বলে কোৱা হয়। আধুনিক পদার্থ বিজ্ঞানের মতে পরমাণু আন কিছুমান মৌলিক কণারে সমষ্টি। এই মৌলিক কণাসমূহ আয়তনত ইমান সরু যে আমি ইহতক চকুরে দেখা নাপাও। পদার্থ অবিনাশী পরমাণুর সমষ্টি বলে অতীতের পৰাই বিজ্ঞানী আর দার্শনিকসকলে ধারণা করে আহিছে। গ্রীক ভাষাত এটম মানে হল অবিভাজ্য। পিছে এই ধারণাটো যুক্তি আর অনুমানের ভিত্তিতে করা হয়েছিল, কারণ যিকোনো পদার্থক বিভক্ত করে গেলে এটা অবস্থাত ইয়ার পুনর বিভাজন দেখা পোৱা না যায় বা অনুভব করাটো সম্ভব নহয়। সপ্তদশ শতিকার পূর্ববর্তী কালত চিন্তাবিদসকলে বিশ্বাস করেছিল যে সকলো পদার্থর মৌলিক ধর্ম হল দুটা, তরলতা আর দহনশীলতা। বিভিন্ন পদার্থত তরলতা আর দহনশীলতা ভিন ভিন অনুপাতত থাকে। হেয়ে তাহানির এলকেমিষ্টসকলে দহনশীলতা আর তরলতার অনুপাত সলনি করে এটা পদার্থক আন এটা পদার্থলৈ রূপান্তরিত করার প্রয়াস করেছিল। সোতৰ শতিকাত আরম্ভ হওয়া আধুনিক রসায়ন বিজ্ঞানেহে এই ধ্যান ধারণা সলনি করে। ফ্রান্সর বিজ্ঞানী লেভয়সিয়ারে 1775 চনত দেখুৱাই যে অতীজতে মৌলিক পদার্থ বলে বিবেচনা করা জুই আসলতে ইন্ধন আর বায়ুত থাকা অক্সিজেনের মজত হওয়া রাসায়নিক বিক্রিয়ার বাহিরে আন একো নহয়। জন ডেলটন, গে লুসাক, এভোগ্রেডো আদি বিজ্ঞানীর তাত্ত্বিক আর পরীক্ষামূলক গবেষণার পৰা মৌলর ধারণা উদয় হয়। এই ধারণা মতে প্রতিটি মৌল একে ধরনের অবিভক্ত অবিনাশী পরমাণুরে সমষ্টি। বিংশ শতিকার মাঝভাগলৈকে প্রায় 104 মৌলর আবিষ্কার হয়। 1769 চনত রুশ দেশের বিজ্ঞানী ডিমিত্রি মেন্ডেলিভে রাসায়নিক মৌলসমূহর ধর্মর সাদৃশ্যর ভিত্তিত পর্যাবৃত্ত তালিকা এখন উলিয়ায়। ইয়ারপরা উমান পোৱা গল যে মৌলসমূহর ধর্মর পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। দরাচলতে বিভিন্ন রাসায়নিক মৌলর বিভিন্ন বিক্রিয়াসমূহর পৰাই আধুনিক পরমাণুতত্ত্বর জন্ম হয়। প্রতিটি পদার্থর টুকুরা বা অংশ বহুতো অণুর সমষ্টি, আকৌ কেইটামান পরমাণু মিলি একোটা অণু গঠিত হয়। রসায়ন বিজ্ঞানের মতে পদার্থর গঠনের শেষ স্তর হল পরমাণু। 19 শতিকার শেষ ভাগতে রাসায়নিক মৌলর পরমাণুসমূহ অভিযোগ

ইরাদো ওয়ারি নহয় জখিনী বেমার নহয় গ্রহণী ভাত নহয় অমাতর মাছ মন ইরাদো সোয়ালি নহয়।

খেলি ফুরে নাচনি বিজুলি, ঢিলা ঢিলাই খুড়ি ফুড়ে উলাহে রে খামতি ছোৱালী, বনৰে বনৰে।

তাল ছবির খেয়ে আছিল অনুরাধা শ্রীরাম, সুজাতা, সোনু নিগম আর এ আর রহমান। এবারিয়া অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ আর সঙ্গীবৃন্দ।

0: সেই তেনেকে তেনেকে ভূপেন দাই গানেরেই আরম্ভ করলে জীবনটা, আর গানেরেই শেষ করলে ভূপেন দাই। আজ মনত পড়ছে তোমালক এইবর কথা কই থাকতে, মোর মনত পড়ছে যে মই চেমনেশ্বরের স্বীকৃতিপ্রাপ্ত এজন কণ্ঠশিল্পী আছিল, বুঝছেনে, ক্লাস সেভেনের নাইনলকে গীত গাইছিল এককভাবে সমবেত সংগীত হিসাবে আকাশবাণী গুয়াহাটির মজিয়াত, সেইবর মনলে আহিছে। মানে তোমালক খুব চমুকে এইখানে কথাকে কলো, পিছলে লগ পাম। মানে ভূপেন্দার এই গীতটিরে মানে তোমালকর বিদায় লোব খুঁজছো, অকমান গুনগুনাই দিছো। রংকিনিবা কোনে ও রংকিনিবা কোনে, মোনা ভরাই রং আনিছো কিনা মনে মনে, রংকিনিবা কোনে ও রংকিনিবা কোনে, মোনা ভরাই রং আনিছো কিনা মনে মনে।
1: ইমান পরে ডক্টর ভূপেন হাজরিকার সংগীত জীবনের বিষয়ে তেওঁর ভাতৃ সমর হাজরিকায় কই যা কিছু কথা শুনিলা। এইবার আগবাইছো সেমনিয়া ভাইটি ভন্টিহতর কণ্ঠত সুধা কণ্ঠ ভূপেন হাজরিকার কেটিমান গীত। প্রথমে এয়া আভিরি অয়না দাসে পরিবেশন করা এটি গীত।

0: সিদ্ধার্থ বাবু উঠক উঠক আহক।
1: হব রাজেনদা, মই ঘরলৈ যাম, আহিম আকো।
0: আরে মই জানো তো, উঠক, মই আপনার ঘরের সেইফালে যাম।
1: আপনি কারবাক নিব পারিলে হেতেন।
0: এ নাই নাই, মোর বেলেগ কাম আছে, উঠক উঠক। আজি তো অটো আনিব, মই খবর করেছিল এক দেড় ঘন্টার ভিতর হয়ে যাব।
1: আনিম, আজি সন্ধ্যা চলাম, অল্প দেরিলকে থাকিম। আজি
0: বেশি দেরিলকে থাকিব নালাগে।
1: নাই রাজেনদা, বেশি দেরি নকরো।
0: সিদ্ধার্থ বাবু, আপনার পড়াশোনা কাম সব ঠিকমতে চলিছে তো?
1: চলিছে রাজেনদা, চলাবতো লাগিবই, করিব লাগিবই। এই কাম মানুষের বাবে করা কাম।
0: আপনার দেউতায় মানুষের বাবে কাম করেছিল, আর আপনিও মানুষের বাবে কাম করবলে এলাইছে, এই কারণে তো আপনি আমার আপন সিদ্ধার্থ বাবু।
1: মই এটা কথা খুব বেয়া পাও রাজেনদা।
0: কি হল সিদ্ধার্থ?

মুক্তি লাভ করা সময়ের পর হিসাব করে চালে আনুমানিকভাবে ঠিক করব পারি যে গীতটি স্বাধীনতার পিছতেই লেখা। কিন্তু সেই হলেও গীতটিত আবেগর বন্যা নাছিল। গীতটি আছিল এগারী যুক্তিবাদী আর রাজনৈতিকভাবে চিন্তাশীল লোকর মনের প্রকাশ। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা আর রাজনীতি বিজ্ঞানের পদ্ধতিগত অধ্যয়নে স্বাধীনতাক লই তেওঁৰ দৃষ্টিভঙ্গী স্পষ্ট আর পোনপটিয়া করে তুলিছিল। গীতত তেওঁ লিখিছিল শোষণের সমাপ্তি আর সাম্যবাদ প্রতিষ্ঠার কথা। সোভিয়েত রাশিয়াত লেনিনের নেতৃত্বত যে সামাজিক বিপ্লবের সূচনা হয়েছিল, সেই বিপ্লবের মূল বাণী আছিল সমাজত সমতার প্রতিষ্ঠা, আর এই বাণী পৃথিবীর চুকে কোণে বিয়পি পড়ছিল। রাজনীতি বিজ্ঞানের ছাত্র আর অধ্যাপক ভূপেন হাজরিকাক যে এই বিশ্ব আলোড়নকারী মতবাদে স্পর্শ নকরাকৈ থাকিব সেই কথা ভাবিব নোৱাৰি। এইখিনিতে আন এটা কথাও মন করব লাগিব যে ভারত স্বাধীন হওয়ার সময়ের পৰা সংবিধান প্রস্তুত হওয়ালৈকে ব্রিটিশে চলাই থকা প্রশাসন ব্যবস্থাই ভারতত চলি আছিল। সেইবাবে স্বাধীন ভারতত কেনে ধরনের প্রশাসন ব্যবস্থার প্রবর্তন হয় তাকে লৈ জল্পনা কল্পনার অন্ত নথকাই স্বাভাবিক। তেনে পরিবেশতে ভূপেন হাজরিকাই ভারতত সাম্যবাদর প্রবর্তনের কথা ভবাতো একো অস্বাভাবিক নহয়।

0: স্বাধীনতা আন্দোলন চলি থকার সময়ত যে সকলো সময়তে আশাবাদে কাম করেছিল তেনে নহয়। বিভিন্ন কারণত মাঝে মাঝে হতাশার ভাবে আন্দোলনকারীসকলক উদ্যমহীন করে উপেলাইছিল। তেনে সময়ত সেই হতাশার ভাব আঁতর করিবলৈ শিল্পী সাহিত্যিক বক্তাসকলে গ্রহণ করা উপায়সমূহৰ এটা আছিল অতীত গৌরব স্মৃতির মন্থন। তেনে পরিবেশতে ভারত স্বাধীন হওয়ার এবছর আগতে ভূপেন হাজরিকায় লিখিছিল,
1: ও মোর ভূয়াই ও মোর ভনীতি, পুরনি অসমৰ আকাশখনিত গৌরবর পোহরৈ রমকে জমকে, সোনালী সরুবর তরা জিলিকে, লাৱনী মিচিকি হাঁহিটি চমকে, হাই হাই হাই হাই আজি নাই। সিখন আকাশত কলিয়া ডাৱরে চারিওফালকে আবরি ধরিলে, পোহরর জিলিকনি নোহা করিলে, হাই হাই হাই হাই আজি নাই। পুরনি মূলারে হাঁহ নাইকিয়া রাধিকা জয়ারে ধরম বিনন্দিয়া নোহা করিলে কিহে, শরাই ঘাততে সতরুক খেদিলে লাচিতর হেংদাং পিছলি পড়িলে, ধরুতা নরলে কোনো মোর ভূয়াই, ধরুতা নরলে কোনো মোর ভূয়াই, ধরুতা নরলে কোনো।
0: অসমত ব্রিটিশৰ বিৰুদ্ধে বিদ্রোহ আৰম্ভ কৰা সকলৰ মাজৰ এজন আছিল পিয়লি ফুকন। 1955 চনত এই পিয়লি ফুকনকে লৈ নিৰ্মাণ কৰা অসমীয়া ছবিখনৰ বাবে ভূপেন হাজৰিকাই লেখা গীতৰ কীৰ্তিমানত স্বাধীনতা আন্দোলন আৰু ব্ৰিটিছৰ কু শাসনৰ ছবি অংকন কৰা হৈছিল।

চৌধুরী পরিয়াল। আজের পর আরম্ভ করা যোগেশ দাস রচিত এইলানি নাটকর প্রথম খণ্ড শুনিলে। রূপায়ণত আছিল রায়সাহেব চৌধুরী, গিরিশ চৌধুরী, বরপুতেক আনন্দ হরি ডেকা, সরুপুতেক বিনন্দ পুতুল্লাহন, প্রতাপ সিং সীতানাথ লহকর, প্রেমলতা মীরা দাস, পদ্মাবতী পুরবী শর্মা, প্রমীলা শ্যামিম আখতাল আর রত্নাবলীর ভূমিকাত সান্তনা বরদলৈ। নাটকর প্রযোজনা নীলু চক্রবর্তীর। এই নাটকর দ্বিতীয় খণ্ড শুনবলে পাব অহা দেওবারে আজির সময়তে।

0: कमी को लेकर कई सारी पॉजिटिव खबरें आई। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी।
1: প্রধানমন্ত্রীয়ে কয় যে শ্রীরাম বাণিজ্য মহাবিদ্যালয়ে প্রজন্ম প্রজন্ম ধরে শিক্ষার্থীসকলক শিকার আগবহার আর পরিবর্তন অনার সুযোগ প্রদান করে আহিছে। তেও কয় যে মহাবিদ্যালয়খনে দীঘলিয়া সময় ধরে নিজের সুকিয়া পরিচয় গড়ি তুলিছে আর শৈক্ষিক উৎকর্ষতার বাবে নাম অর্জন করবলে সমর্থ হয়েছে। প্রধানমন্ত্রীয়ে ভারতক আমদানির উপর নির্ভরশীল রাষ্ট্রের আগশারীর রপ্তানিকারী রাষ্ট্র হিসাবে গড়ি তোলার ক্ষেত্র মেক ইন ইন্ডিয়ার উদ্যমের সফলতার বিষয়ে উল্লেখ করে। কয় যে ভারতের স্মার্টফোন রপ্তানি মূল্য 2.5 লাখ কোটি টাকারও অধিক হয়েছে আর প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বাধিক 2 লাখ কোটি টাকালে বৃদ্ধি হয়েছে। কয় যে 2013-14 বর্ষত প্রতিরক্ষা আমদানি 600-700 কোটি টাকা আছিল আর সম্প্রতি এই পরিমাণ 40,000 কোটি টাকারও অধিক হয়েছে। প্রধানমন্ত্রীয়ে ভারতের আন্তঃগাঁথনি উন্নয়ন আর নীতি প্রণয়নের ক্ষেত্রে দ্রুত স্থিতির বিষয়েও প্রকাশ করে। কয় যে রেলওয়ে নেটওয়ার্কের বৈদ্যুতিকীকরণ আর মুক্ত বাণিজ্য চুক্তির বর্ধিত সংখ্যায় যুব প্রজন্মের নতুন সুযোগের সৃষ্টি করেছে।
0: भारत की नीति निर्णयों में आई ये गति दुनिया के बाकी देश भी देख रहे हैं, समझ रहे हैं, इसलिए वो भारत के साथ अपनी पार्टनरशिप बढ़ा रहे हैं। बीते दशक में करीब 40 देशों के साथ व्यापार समझौते हुए हैं, फ्री ट्रेड एग्रीमेंट हुए हैं। इसे लेदर हो, टेक्सटाइल हो, फ्रूट हो, वेजिटेबल हो, हमारा प्रोसेस्ड फूड हो, श्रिम्प हो, ऐसी हर चीज के लिए नए नए बाजार खुल रहे हैं। ये भारत के नौजवानों के लिए अवसरों का नया आसमान बन रहा है।
1: উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন দুদিনীয়া ভ্রমণসূচীরে আজি পুয়া গুৱাহাটীর লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর উপস্থিত হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিমানবন্দরত উপরাষ্ট্রপতিগুলিক আদরণি জানায়। ইয়ার পাছতে উপরাষ্ট্রপতিগুলিয়ে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত আয়োজিত গীতানগর মহাবিদ্যালয়ের সোণালী জয়ন্তী উদযাপন অনুষ্ঠানত অংশগ্রহণ করে। অনুষ্ঠানত অংশ লয় শ্রী রাধাকৃষ্ণনে কয় যে শিক্ষা মানুষের জ্ঞান বিবেক চরিত্র আর চেতনা বিকাশের মাধ্যম। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমি কন্ডাক্টর, মহাকাশ প্রযুক্তিকে ধরে বিভিন্ন ক্ষেত্রে ভারতের সম্ভাবনার নতুন দ্বার মুক্তি হওয়া বলে উল্লেখ করে উপরাষ্ট্রপতিগুলিয়ে শিক্ষার্থীসকলক ডর সপন দেখবলে আহ্বান জানায়। বিয়লি শ্রীরাধাকৃষ্ণনে গুৱাহাটীর জ্যোতির্বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরত আয়োজিত শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সমারোহত ভাগ লব। উপরাষ্ট্রপতিগুলি কাইলৈ পুৱা কামাখ্যা মন্দির দর্শন করব। ইয়ার পাছত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের একটা আধারশিলা স্থাপন অনুষ্ঠানত ভাগ লব। বিশ্ববিদ্যালয়খনের অভিবর্তন কেন্দ্রত শিক্ষার্থী, অধ্যাপক, অধ্যাপিকা, কর্মচারী আর বিশিষ্ট নাগরিকর সঙ্গে মত বিনিময় করব। ভ্রমণ সামরি উপরাষ্ট্রপতিগুলি মেঘালয়ের রাজধানী শিলংলৈ রওনা হব। সচথাম প্রেক্ষাগৃহের একটা রাজহুয়া অভ্যর্থনা আর সাংস্কৃতিক অনুষ্ঠানত অংশগ্রহণ করব। উপরাষ্ট্রপতিগুলি পরহিলৈ ইম্ফললৈ যাব। মাইরংস্থিত IANA সংগ্রহালয় তথা যুদ্ধ স্মারক আর ইম্ফল সৈনিক বিদ্যালয় পরিদর্শন করব। ইয়ার পাছতে উপরাষ্ট্রপতিগুলি অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরলৈ রওনা হব। ভ্রমণের অন্তিম দিনা শ্রীরাধাকৃষ্ণনে অরুণাচল প্রদেশ বিধানসভার বিশেষ অধিবেশনত ভাগ লব আর বিধানসভা বিথিকা তথা সংগ্রহালয় পরিদর্শন করব। আপনাদের বাতৰি শুনিছে আকাশবাণীর পৰা। নেপালের আকস্মিক বানত প্রাণ হেরা লোকর সংখ্যা 1344 হয়েছে। বানর পাশরে প্রায় 590 বিদেশী নাগরিক সহ প্রায় 5,000 লোক সন্ধানহীন হয়ে আছে। চুবুরিয়া রাষ্ট্রখনত বর্তমানে 13,100 লোক উদ্ধার করা হয়েছে। নুয়াকোট জেলার একটা চারিমহলীয় অট্টালিকার ধ্বংসস্তূপর মজত 10 দিন আবদ্ধ হয়ে থাকা এগারী 60 বছরীয় মহিলা কালি জীবন্তে উদ্ধার করা হয়। নেপালত ছিন্ন ভিন্ন মৃতদেহসমূহ চিনাক্ত করার DNA পরীক্ষা আরম্ভ করা হয়েছে। আরক্ষী চিনাক্তকরণের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার পাছত 222 মহিলা, 355 পুরুষ আর 453 অজ্ঞাত লোকের মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা করেছে। দুর্গত পরিয়ালবর্গ সহায় করার উদ্দেশ্যে নেপাল আরক্ষীয় ওয়েবসাইট যোগে 1270 মৃতদেহর সবিশেষ প্রকাশ করেছে। অহা 12-13 সেপ্টেম্বরত নতুন দিল্লীত হবলগীয়া ব্রিক্স রাষ্ট্রসমূহের শীর্ষ সম্মিলনের সমান্তরালকে আয়োজিত আই ব্রিক্স সম্মিলন 500+ প্রতিষ্ঠানের বিনিয়োগকারী, বিভিন্ন দেশের বিত্তমন্ত্রী আর ব্যবসায়িক নেতাসকলে অংশগ্রহণ করব। দুদিনীয়া এই সম্মিলন 21 ব্রিক্স সদস্য রাষ্ট্র আর অংশীদার সদস্য রাষ্ট্র ব্যাংকিং বিষয়ক আন্তঃগাঁথনি, ইন্ধন আর ডিজিটাল সামর্থ্য সন্দর্ভত যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। আই ব্রিক্স সম্মিলনত অংশ লবলগীয়া সম্পদ নিধি, পেনশন নিধি আদি কার্যালয় 1 ট্রিলিয়ন আমেরিকান ডলারতকৈ অধিক পুঁজি পরিচালনা করে।

বিবিধ ভারতী গুয়াহাটির বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লোবলে আপনি আমালে হোয়াটসঅ্যাপত মেসেজ করব পারে। আমার নম্বর হয়েছে 6003166944। পুয়া প্রসারিত ফোন ইন অনুরোধর গীতর অনুষ্ঠান সুরধ্বনি আর সন্ধ্যা প্রসারিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিল আলোচিত বিষয় সম্পর্ক আপনার মতামত আদি প্রেরণ করবলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আজিয়ে টুকি থাক। আমার নম্বর হয়েছে 6003166944। আপনার সুতরাং আমার যোগাযোগের এক নতুন মাধ্যম হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার নম্বর 6003166994।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আর বি আইয়ে কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।

0: প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: এয়া আকাশবাণী তেজপুর আগবাইছো রাষ্ট্রীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এটি বিশেষ অনুষ্ঠান। আর আজির অনুষ্ঠানত আমি কথা পাতিবলৈ আমন্ত্রণ জানাই আনিছো রাঙাপাড়া সংহত শিশু উন্নয়ন প্রকল্পর শিশু উন্নয়ন প্রকল্প বিষয়া মনীষা দত্তক। নমস্কার, আপনার আমার আজির বিশেষ অনুষ্ঠানটিলৈ স্বাগতম জানাইছো।
2: নমস্কার, আজির অনুষ্ঠানত মোক আমন্ত্রিত করার বাবে আপনাকো ধন্যবাদ জানাইছো।
1: প্রত্যেক বছরে 1 সেপ্টেম্বরের পৰা 7 সেপ্টেম্বর রাষ্ট্রীয় পুষ্টি সপ্তাহ হিসাবে পালন করা হয় আর তার লগতে গোটেই সেপ্টেম্বর মাহটো রাষ্ট্রীয় পুষ্টি মাহ হিসাবে পালন করা হয়। আমি এই সপ্তাহর তাৎপর্য আর ইয়ার আনুষাঙ্গিক যিখিনি কথা আছে সেইখিনির বিষয়ে আমি আপনারপরা জানিম। প্রথমে আমি আপনারপরা জানিবলৈ বিচাৰিছো রাষ্ট্রীয় পুষ্টি সপ্তাহ কেতিয়ার পৰা পালন করা হয়েছে আর এই সপ্তাহত কেনে ধরনের কার্যসূচী লওয়া হয় এই বিষয়ে?
2: রাষ্ট্রীয় পুষ্টি সপ্তাহ আমার ভারতবর্ষ 1982 আরম্ভ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যখন ফুড এন্ড নিউট্রিশন বোর্ড আছে তেওঁলোকৰ উদ্যোগত এই প্রোগ্রাম আর কার্যসূচী লওয়া হয়। প্রথমতে আমার যখন অঙ্গনবাদী সার্ভিসেস হয়, মানে যেহেতু এগারী CDPO, মই প্রথমতে আমার অঙ্গনবাদীর কথারপরে আরম্ভ করিম। আমি প্রথমতে যখন অঙ্গনবাদী ওয়ার্কার্স আছে, হেল্পার্স আছে, লগতে আমার অফিসের সুপারভাইজার্স বা আমি নিজেই আর পোষণ অভিযানের যখন স্টাফ আছে, আমার প্রথমতে স্টেটের কিছু গাইডলাইন্স বা ধরল কিবা ট্রেনিং ওরিয়েন্টেশন দিয়া হয়। সেই অনুসরি আমি ফিল্ডত যখন আমার গর্ভবতী মাতৃ আছে, সর সর লড়ি আছে, 0-6 বছরের ভিতর লড়ালীক আমার ICDSর ভিতর অন্তর্ভুক্ত করা হয়। আমি ব্যালেন্স ডায়েট, পুষ্টিহীনতা আর এই অপুষ্টিহীনতা কেন আমি দূর করবতে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির কেন দূরত থাকিব পারো তার বিষয়ে আমি সজাগতা সভা আয়োজন করো। ব্রেস্ট ফিডিং, কমপ্লিমেন্টারি ফিডিং আর যখন মাকক ব্রেস্ট ফিডিংর বেলেগ কথা জানিবলগিয়া আছে সেইটোর বিষয়েও আমি নিউট্রিশন কাউন্সেলিং দিয়া হয়। আর পাবলিকলি আমি নিউট্রিশন র্যালি কিছু করো সোশ্যাল মিডিয়াত, যেহেতু আজিকালি মানুষে বেশি ইউজ করে
1: মাধ্যমের জড়িয়ে
2: হয় সোশ্যাল মিডিয়াত কিছু মেসেজ ট্রান্সফার করো আর কালচারাল প্রোগ্রাম নুক্কড় নাটক হেনকাখিনি প্রোগ্রাম হয়ে থাকে
1: গোটেই মাহজোড়া
2: করে থাকা
1: হয়। আপনাদের করে হয় পুষ্টিহীনতার কথা আপনি উল্লেখ করলে, এটি শিশুয়ে পুষ্টিহীনতাত মাতৃর গর্ভাবস্থারপরাই ভুগিব পারে, তেনে ক্ষেত্রত আপনাদের বিভাগের ফলেরপরা গর্ভবতী মহিলার বাবে কেনে ধরনের ব্যবস্থা লওয়া হয়, কি কি ব্যবস্থা প্রণয়ন করা হয় এই বিষয়ে জানিবলৈ বিচাৰিছো?
2: হয়, বর্তমান আমার যোনটো মিশন সক্ষম অঙ্গনবাদীর পোর্শন 2.0 আছে, তাতে মানে মাতৃর পুষ্টির কারণে বিশেষ গুরুত্ব দিয়া হয়েছে। প্রথমতে আমি যেতিয়া ফিল্ড লেভেলত গম পাওঁ যে এগৰাকী মাতৃ প্রেগনেন্ট হয়ে আছে, তেওঁক আমি প্রথমতে দুটা জায়গার রেজিস্টার করো। প্রথমতে হল পোর্শন ট্রেকার, তাতে প্রেগনেন্ট ওমেনগৰাকীক রেজিস্টার করে তেওঁ আধার কার্ডর আধার নম্বরটা লাগে, তাতে ওয়েট হাইট লওয়া হয় আর তেওঁৰ বাকিখিনি গোটেই 9 মান্থর যখন প্রগ্রেস তাতে ট্রেক করা হয়। আর আমি PMMVY যোনটো প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, সেইটোতো আমি রেজিস্টার করে দিও যাতে যোনখিনি মনিটারি বেনিফিট লাভ করব সেইটো শিশুটির যত্নের কারণে ব্যবহার করব পাৰিব। সাপ্লিমেন্টারি নিউট্রিশন, টেক হোম রেশন বলে একটা রেশন আহে। এতিয়া বর্তমান চাউল, দালি, মটর, মাইক্রোনিউট্রিয়েন্ট রিচ সুজি হালুয়া আর রেডিমেড ডাল খিচড়ি আমি প্রভাইড করে আছো প্রতি মাহে প্রতিগী গর্ভবতী আর দুগ্ধপান মাতৃ। আর আমি নিউট্রিশন এন্ড হেলথ এডুকেশনের কথাও জনাও। আমার অঙ্গনবাদী ওয়ার্কার সকলে সুপারভাইজার সহায়ত হোম ভিজিট করে যাতে খাদ্য অভ্যাসটা আমি জানিব পারো, যদি কোবাত কিবা ভুল হয়ে আছে শুধরাই দিব পারো যাতে লেডিগৰাকী এনিমিক নহয় আর পার্সোনাল হাইজিন আর সেনিটেশনও যাতে মেনটেন করে। আর আমি হেলথ ডিপার্টমেন্টর মিলি প্রতি মাহে VHSND

সখীহে কি কমে দুখরে কথা। জেরেঙা পথারত গাঁঠি হাজরিকার সমতার কোপ খাই খাই জয়মতি ভাগুড়ি পড়িছে। কোনোবা পথিকে গাইছে দুখর কথা, সুরবিন্যাসত গীতটিত কিছু পশ্চিমীয়া সংগীতর প্রভাব পড়িছে।

গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুক। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল, আমার বিকাশ।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করব।
1: আর বি আই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।

শ্রোতা ইমান পরে গোলাম আলীর কণ্ঠর গজল শুনিলে। আকাশবাণী তেজপুর এতিয়া আগবঢ়াইছো জুবিন গার্গর কণ্ঠর কেইটিমান অসমীয়া আধুনিক গীত।

0: সুখবর, আপনার ব্যবসায় দোকান প্রতিষ্ঠান বা সেবাক শ্রোতার ওসর লাব বিচারে নাকি? তেনে আজিয়ে যোগাযোগ করক আটাইতকৈ বিশ্বাসযোগ্য মাধ্যম আকাশবাণী তেজপুর। ইয়ার লাভালাভ সমূহ হৈছে সুদূর প্রসারী প্রচার, ঘরে ঘরে জনপ্রিয় অনুষ্ঠান সমূহৰ মাজত বিজ্ঞাপন আর প্রচারের সুবিধা, বাজেট অনুকূল বিজ্ঞাপনের প্যাকেজ, বিশ্বস্ততা, শ্রোতার গভীর বিশ্বাস আর ব্যাপক পরিসর, বিজ্ঞাপন সম্পর্কীয় সবিশেষ তথ্য, দর আর বুকিংয়ের বাবে আজিয়েই আকাশবাণী তেজপুরের বাণিজ্যিক শাখার সঙ্গে যোগাযোগ করক। ঠিকনা আকাশবাণী তেজপুর, মরাভরলি। আমার যোগাযোগের নম্বরটি হৈছে 8723989423। আকৌ নম্বরটি কৈছো 8723989423।
1: শ্রোতাই জুবিন গার্গর কণ্ঠর অসমীয়া আধুনিক গীত শুনে আছে আকাশবাণী তেজপুরের পৰা।

শ্রোতা, ইমান পরে জুবিন গার্গর কণ্ঠর অসমীয়া আধুনিক গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আগবাইছো হিন্দী বোলছবি গীত। প্রথমে শুনক এয়া আপ তো এসে নেই থে বোলছবির মহম্মদ রফির কণ্ঠর এই গীতটি।